বন্ধু, আমি আজ যেতলে জন্মদিনের কথা আলোচনা করুছি, তো আজ অনেক রথী মহারথী পাইছ। আজ হচ্ছে অভিনেতা অর্জুন কপুর জন্মদিন, 26 জুন 1985 অর্জুন জন্মগ্রহণ করলে। প্রযোজক বোনি কপুর পুয় অর্জুন প্রথমে সহ নির্দেশনা দেবার নিজের ক্যারিয়ার আরম্ভ করে পরে অভিনয় করে। তা অভিনীত ফিল্ম দ্বারা হচ্ছে ইস্ক জাদা, গুন্ডে, টু স্টেটস, কি অ্যান্ড কা, সন্দীপ অ্যান্ড পিঙ্কি ফারারা, হাফ গার্লফ্রেন্ড, সিংহম এগেন প্রমুখ। সেভাবে অভিনেতা কুণাল কপুর আজ জন্মগ্রহণ করে। সে হচ্ছেন ভেটেরান অভিনেতা শশি কপুর পুয়, 26 জুন 1969 জন্মগ্রহণ করে কুণাল। তা অভিনীত প্রমুখ সিনেমা মধ্যে রয়েছে সিদ্ধার্থ, জুনুন, আহিস্তা আহিস্তা, বিজেতা, উৎসব, ত্রিকাল, সিঙ্গ জিবলিং, পানিপথ প্রমুখ। আজ মধ্যে যুব ক্রিকেটর শিভম দুবেঙ্ক জন্মদিন, সে 1993 জন্মগ্রহণ করে। সেভাবে হকি খেলাড়ি মনপ্রীত সিং 1992 আজ তারিখের জন্মগ্রহণ করে। টোকিও অলিম্পিক্স ব্রোঞ্জ বিজয়ী ভারত হকি দলের ক্যাপ্টেন মনপ্রীত খেলরত্ন আওয়ার্ড সম্মানিত করা। মনপ্রীত দেশের অন্যতম সর্বাধিক ম্যাচ খেলি খেলাড়ি ভাবে গত জুন 17 তারিখে নয় রেকর্ড করছেন। সে এপর্যন্ত 415টি ম্যাচ খেলি সারিছেন। তা পূর্ব এই রেকর্ড লা আম ওড়িয়া পু দিলীপ তির্কি নাঁ। দিলীপ 412টি ম্যাচ খেলি, 4 অলিম্পিক্স খেলি মনপ্রীত এপর্যন্ত 23টি গোল দিয়ে সারে। আজ মধ্যে অভিনেতা এবং রাজনেতা সুরেশ গোপীঙ্কর জন্মদিন, আজ তারিখ 1958 জন্মগ্রহণ করে। কেরল জন্মগ্রহণ করে সুরেশ। জন অভিনেতা, কণ্ঠশিল্পী ও টেলিভিশন হোস্ট ভাবে পরিচিত সুরেশ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন।

0: বন্ধু, আজি হচ্ছে আন্তর্জাতিক বেআইন নিশা সেবন এবং অবৈধ কারবার নিরোধ দিবস। নিশাদ্রব্য বা ড্রগ্স সেবন সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি সহ এখন দূর করা দিগে আবশ্যক পদক্ষেপ নেওয়া এই দিবস পালন করা যাই থাকে। 1999 প্রতিবর্ষ জুন 26 তারিখ বিশ্বর লক্ষ লক্ষ লোক এবং সংগঠন অংশগ্রহণ করে এই দিবস প্রচার ও প্রসার করে আসছন্তি। নিশাদ্রব্য সেবন ত্যাগ করা চাহুথিবা ব্যক্তিকে প্রোৎসাহিত করা যাচ্ছে এয়া মাধ্যমে। সর্বোপরি বিশ্বর নিশাদ্রব্যর মূলোৎপাটন নিমন্তে সমস্ত একাঠি হওয়া এই দিবস পালন প্রেরণা যোগাই থাকে। চলিত বর্ষ এই দিবস পালনর বিষয়বস্তু রয়েছে বিশ্ব ড্রগ্স সমস্যা, নিশ্চল জটিলতা, নূয়া আহ্বান, অভিনব প্রতিকার।
1: নিশা নিবারণ।

100.4 আকাশ বড়িয়া ফেম রেনবোকর দিল সে দিল তক আমি কথা হচ্ছে ফিফা বিশ্বকপ র বিজয়ী দল সম্পর্কে। তো আমি কথা হচ্ছে ব্রাজিল পাঁচ থর নিজ কব্জা রাখিবা বেড়ে জর্মানি আ ইটালি চারি থর জিতিছন্তি। তো তৃতীয় স্থানে আসছে আর্জেন্টিনা যে কি 3 বিশ্বকপ কু বিজয় হয়েছি 1978 মশারে 1986 মশারে এবং 2022 মানে গত থর। ডিয়েগো মারাডোনা চমৎকারিতা বলে 1986 মশারে ট্রফি জিতিথিবা দল 36 বর্ষ পরে 2002 মারাডোনা চমৎকারিতা 86 মশারে ট্রফি জিতিলা আর 36 বর্ষ পরে গত থর 2022 লিওনেল মেসি নেতৃত্বে ফ্রান্স কু হরাই বিশ্বকপ জিতিথিলা আর্জেন্টিনা। এই দল এ পর্যন্ত 6 বিশ্বকপ ফাইনাল খেলিছি, তবে 3 মাত্র জিতিছি। আর্জেন্টিনার প্রমুখ খেলাড়ি মানে হলে মারাডোনা লিওনেল মেসি এমান সব। তো বিশ্বমুকুট পিঁধিছি ফ্রান্স 2 পিঁধিছি, অনেক থর হারি বি যাইছি নিজ মাটির। 1998 মশায় এবং 2018 ফ্রান্স বিশ্বমুকুট জিতিবার সফলতা হাসল করে এই দল নিজ মাটির ব্রাজিল কু ফাইনাল হরে। প্রথম বিশ্বমুকুট জিতিলা 98 মশায়, এর 2 দশন্ধি পরে মস্কোরে খেলা যাই ফাইনাল ক্রোয়েশিয়া কু হরাই দ্বিতীয় মুকুট নিশ্চিত করেছিল। তবে 2006 ইটালি ঠার আর গত থর 2022 আর্জেন্টিনা ঠার এই দল হারি উপবিজেতা হওয়ার বাধ্য হয়েছিল। ফুটবল মহাকুম্ভর অন্যতম বিজেতা দল হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ে উদ্ঘাটনী সংস্করণ যে প্রথম আরম্ভ হয়েছিল 1930 আর 1950 2 বিশ্বকপ জিতিছে। এই 2 ফাইনাল খেলিথিবা বেলে 2 যাক বিশ্বকপ জিতিবার সৌভাগ্য হাসল করেছে। প্রথম সংস্করণ ফাইনাল আর্জেন্টিনা কু হারাইছিল, হরাইকি সে প্রথম বিজেতা হয়েছিল উরুগুয়ে। ইংল্যান্ড এবং স্পেন থরে মাত্র চ্যাম্পিয়ন হয়েছেন। ইংল্যান্ড মাত্র থরে 1966 মশায় বিশ্ব বিজেতা হয়েছিল। এই দল মধ্যে প্রথম থর বিশ্বকপ ফাইনাল খেলি সফলতা পাইছিল। নিজ ঘরোয়া মাটি লন্ডনে খেলে যাই ফাইনাল এই দল পশ্চিম জর্মান পরাস্ত করেছিল 1966 মশায়। আর 2010 মশায় বিশ্ব ফুটবল অন্যতম প্রভাবশালী দল স্পেন নেদরল্যান্ড ঘরে বিশ্ব বিজয়ী হয়ে পড়েছিল। এই তো বন্ধু বিশ্ব বিজয়ী কথা কহিলে, তবে ফাইনাল খেলিথিবা বা ফাইনাল কো যাই বিশ্ব বিজয়ী হবার অল্পকে বর্তি যাই মধ্যে আউ কিছু দল অনেক যে উপবিজেতা হওয়ার পড়ছে। যেমন কি চেকোস্লোভিয়া 2 ফাইনাল খেলিছি কিন্তু উপবিজেতা হয়েছি। হঙ্গেরি মধ্যে 2 খেলিছি, নেদরল্যান্ড মধ্যে 2 ফাইনাল খেলিছি উপবিজেতা হয়েছি। সুইডেন এবং ক্রোয়েশিয়া থরে লেখায়ে ফাইনাল খেলিকি বিশ্ব বিজয়ী হওয়ার অল্পকে হাত ছড়া হয়েছে আঙ্ক উপবিজেতা বা রানর্স অফ হওয়ার পড়ছে। তো এসব দেখলে মাত্র 13 দেশ ফাইনাল খেলা যোগ্যতা হাসল করেছেন এপর্যন্ত। এতে দেশ খেলছেন মাত্র 13 দেশ ফাইনাল পৌঁছি পারছেন। 8 দেশ কব্জার বিশ্ববিজেতা গৌরব রয়েছে বেড়ে আর 5 দেশ যে বিশ্ববিজয়ী হয়ে পারি না।

নমস্কার, টিউন করেছেন 100.4 আকাশবাণী FM রেইনবো কটক দিল সে দিল তক। সো এই মেঘুয়া মেঘুয়া আফটারনুন রে আপন সমস্তঙ্কু দিল খোলা স্বাগত জনাউছি আপনকর রেইনবো সাথী সুফি। ফ্রেন্ডস, এই মনসুন আসিগলে মানে মৌসুমি আসিগলে মনটা কেমতি গোটে হলচল হয়ে যায়, কাহিঁকি না এই মেঘুয়া আকাশ সমস্ত মতওয়ালা করে দিয়ে। সো ফ্রেন্ডস, এই মনসুন আসিলে না খালি পাগ পরিবর্তন হয়নি, বরং আমার সমস্ত মন ভিতরে

0: सो आम को मिली जाइछन्ती हमर नेक्स्ट कॉलर चलन तो फटाफट कथा जो तांग से तो हेलो गुड आफ्टरनून के कहउछन्ती कोठो कहउछन्ती
1: अशोक पंडा मधुपटना कटक
0: अशोक भाई आपन को हमर शो को वेलकम कोन कहबे आज रो टॉपिक विषय रे
1: बापा कर बड़ बुआ थिली
0: आज्ञा
1: मु चाहौ थिली चाकरी करिया पई की
0: आज्ञा
1: बापा चाहौ थिले तांको कौलिक व्यवसाय करिया पई की এই বিষয়ে বাপাঙ্ সহিত পাটিতুণ্ড টিকে হইগলা তাপরে মু চালি গলি রাগি কি ঘরু
0: আচ্ছা
1: আক্সিডেন্ট হইগলা মোর
0: আরে বাপ রে
1: আক্সিডেন্ট হইগলা ডান ফটো গোড় আঁঠুর লিগামেন্ট 75 ভাগ চালি গলা
0: ও
1: আর 25 ভাগ লাগি দেলা
0: আজ্ঞা
1: তাপরে মু বহুত কষ্টরে ভাল হলি ভাল হলা পরে যোগদান কলি চাকরি নিশা ছাড়ি গলা বাপা কৌলিক ব্যবসায় যোগদান কলি সে আক্সিডেন্ট হই মোর জীবন মোড় বদলাইলা আক্সিডেন্ট বহু কষ্ট বি পাইছিলি
0: হ্যালো হ্যালো
1: আজ্ঞা
0: আজ্ঞা সো
1: তেমন এমতি জীবনের গোটে গোটে ঘটনা ঘটি যায় আও
0: আজ্ঞা যাহা আমার ভাগ্যরে লেখা থাকে সেটা ঘটি বেরি থাকে
1: যা কইলে
0: ভাই আপনি আমাকে যন্ত্রে শুনছেন তার ভলিউম টিকে কমে দিও তো
1: হ্যাঁ করছো আমার সরলানি তো করদেবি ও
0: আজ্ঞা আজ্ঞা ঠিক আছে আমাকে এমনি শুনে থানতো আর না আমার সাথে জড়িয়ে কি থানতো যা হোক আপনি
1: তো সুন্দর পদ্ধতি ও যে সুদিল আফটারনুন রে
0: আজ্ঞা
1: মৌসুমী বর্ষা উপরে বিষয়ে কইছিরু আপনাকে ধন্যবাদ
0: থ্যাংক ইউ সো মাচ অশোক ভাই আপনি আমার

0: সো চলছি ডাইলিন লাইভ চিটচাটর এন্ড আজি ডাইলিন লাইভ চিটচাটর লাস্ট কলার আমাকে মিলে যাই সো কথা হয়েযা। হ্যালো গুড আফটরনুন, কে কোচন্তি কোডু কোচন্তি?
1: হ্যালো
0: হ্যালো গুড আফটরনুন, কে কোচন্তি কোডু কোচন্তি?
1: আসমান মে বহুত সারে তারে হ্যায়, আসমান মে বহুত সারে তারে হ্যায়, চাঁদ জেসা নেহি, অর বি বহুত সারে আরজে হ্যায়, মগর আপ জেসা নেহি।
0: আরে
1: গরিব ভাই কো উঠলি জোবরা রু।
0: থ্যাঙ্ক ইউ সো মচ, ইত্তি সুন্দর সাইরি থিলা, থ্যাঙ্ক ইউ সো মচ। আপনাকে আমার শো কো ওয়েলকাম মা এন্ড কোন কহিবে আজর টপিক বিষয়ে?
1: দেখুন তো মো 5টা বাজে হবে 10 মিনিট হলা
0: আগে
1: প্রিয় সাঙ্গ নানো প্রধান গুগড়ার পাইকিনা গলে কি গরিব ভাই আজ যেতি বি চেষ্টা করি আপন ফোন করিবে জমা করু নান্তি। মু কলি ভাই মু ডেলি চেষ্টা করে লাগে নেই তো কোন করিয়া
0: আজ্ঞা
1: যেতবেড়ে লাগিযিব কিসমত হোক আজ লাগিছি বহুত মু খুশি আর সুন্দর টপিকটা রখিছন্তি। 8-9 বর্ষ তলে মতে মতে খেয়াল পড়ুছি 8 বর্ষ তলে মু কাম করুথিলি, মো পরিবার সবু যাইছিলে বহু শ্বশুর ঘরকু, সময় কম জলদি জলদি কই দউছে তো ঢেকানাল যাইছিলে তো মু সেদিন বহুত কাম থেলা, কাম করুথিলি দোকানে ভোক এমতি লাগিলা যে মানে খাইবা পাই পুরা পাগল ভড়ি হইগলি। মু জানি পারলি নি ছতু কোটা আও আমার সুজি কোটা স্কুল রে দিয়া হইতলা ঘরে দবা পাই মু কোন করি ভোক লাগুছি ডালি দেলা, ডালি দেইকি না মু কোন করিছি ছতু জায়গা রে সুজি উ খাইছি।
0: ও হো
1: ভোক এমতি লাগুতলা বরদাস্ত।

0: এইটি শেষ করছু ভক্তি গীতর কার্যক্রম আরাধনা। আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। মুখ্য সংবাদ, বিদ্যালয় পাঠ্যপুস্তকরে ত্রুটি মামলার তদন্ত করুথিবা

100.4 আকাশবাণী এফএম রেইনবো কটকটল সিগলতা আমার পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা এবং নিউজ আট নাইন রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি রো।

করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক এন্ড সো চালিছি রেইনবো এসএমএস সবি আছে আপনঙ্ক সহিত এন্ড ঢের সারা রিকোয়েস্ট আসি পৌঁছে গেলেনি সো দেখি নেবা কি করেছেন রিকোয়েস্ট গুড়িকু এন্ড করেছেন রিকোয়েস্টটি সুনীল কান্ত মহান্তি সিলু এবং আকৃতি দেওকালি শঙ্খত্রাস কটক রু লিখিছেন শুণবাকে চাইছেন পুনর্মিলন কথাচিত্রু প্রণব পটনায়ক এন্ড এইচপি গীতা আওয়াজে গোটে গীত এবং পরে পরে মেসেজটি করেছেন নূয়া গাঁর রাজেন্দ্র নানা শুণবাকে চাইছেন থোড়া সা প্যার হুয়া হে থোড়া হে বাকি এই গীতটি শুণবাকে চাইছেন এবং পরে পরে সিডিএ সেক্টর 6 কটক রু কনেক্টিছেন আম সহ কল্পনা মহান্তি সোম প্রকাশ এবং ভারতচন্দ্র নাইক শুণবাকে চাইছেন ইরা মহান্তি আওয়াজে গোটিয়ে আলবম গীত সো পৌঁছে দুছি এই তিনোটি গীত ব্যাক টু ব্যাক স্টে টিউন টিল সে দিল তাক

0: ঘনিষ্ঠ বন্ধু পরিচিত বন্ধু বন্ধুর সংজ্ঞা আগে নিরূপণ করিবা মানে দুসাধ্য ব্যবহার বন্ধুত্বর সংজ্ঞা যে কথা স্যার কহুতিলে যে কথা রাজেশ ভাই কহুতিলে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব প্রত্যেক স্থানরে কেবল খুশিরে নুহ দুঃখরে শোকরে সবুবেলে আপনার পাখে থিব আজির দিনে আজ্ঞা এটা দুসাধ্য ব্যাপার হয়ে গেল কিন্তু অনেক বন্ধু না কি কহিলা বন্ধু যদি ন রহবে দুনিয়া চালিব কেমিতি কিন্তু তা ভিতরে অনেক প্রায়োজিত আগা দিয়া বন্ধু অনেক চিহ্নন্তু কিন্তু ঘনিষ্ঠ বন্ধু মানুষ হৃদয় ভিতরে রাখত নিশ্চিন্ত উচিত সময় সে
1: বহুত বড়িয়া কথা কহিলেন সমীর ভাই কার্যক্রম ভাগ নেলে নিজের সুন্দর মত দেলে সে আপনার বহুত বহুত ধন্যবাদ
0: ধন্যবাদ আজ্ঞা
1: নমস্কার রইল নমস্কার বন্ধু শুনুলে সমীর ভাই কেটে সুন্দর কথাটি কহিলেন সমস্ত রহবে কিন্তু তা ভিতর ঘনিষ্ঠ বন্ধুক বাছবা জাঁবা আমাকে চিহ্নিবা দরকার দেখা পরবর্তী কলর কি অনেক সময় সরি সরি আসছে দেখা তার মধ্যে কি অনেক আমার কেউ ঘনিষ্ঠ বন্ধু অনেক কি পরিচিত বন্ধু অনেক দেখি নেওয়া সে কোণ কুচলে আজ টপিক কে কোট কোট হ্যালো ভাই
2: নমস্কার
1: নমস্কার ভাই স্বাগত আপনার কার্যক্রম অবিনাশ বাবু কার্যক্রম স্বাগত করছি কোন কইবে টপিক সম্পর্কে
2: দেখন্তু পরিচিত বন্ধু ঘনিষ্ঠ বন্ধু এটা মু কইবি ঘরু ঘরু আপন বাহার কি যেতেবেলে যাওচন্তি গপসপ করিয়া পে আগে অনেক লোক মিলিবে তেমন সব পরিচিত আমরো তেমন আমরা ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু নুহন্তি তাঁক সাথে সম্পর্ক কেমতি না কেতে খরা হচ্ছে কেতে বর্ষা হচ্ছে পাগটা কো ভাইয়া হয়েছি কুয়ে চাললে কোণ খবর তাঁকর সম্পর্ক হচ্ছে এভাবে কিন্তু ঘনিষ্ঠ বন্ধু যে অসময়ে আমার কামে আসে যে অসময়ে আমার অসুবিধা যে অসময়ে আসি সাংে সাংে আমার পাখে ঠিয়া হবে সাংে সাং কিছু গোটে যদি কিছু মানে কোণ হয়েছি সাংে সাংে ফোন করে তো সে হচ্ছেন ঘনিষ্ঠ বন্ধু ঘর মানে গপিয়া আগে দুনিয়ার অনেক লোক মিলবে সে আমার ঘনিষ্ঠ বন্ধু কেবে হয়ে পারি ঘনিষ্ঠ বন্ধু সে আমাকে বর্ষ বর্ষ ধরে জাঁচান যেমন কি মো স্কুল সাং মো কলেজ সাং সে সাথে সম্পর্ক আজ ভালো অনেক হচ্ছেন ঘনিষ্ঠ বন্ধু যে মতো জাঁচান আজ কি বর্ষ বর্ষ ধরে তো সেইটা হচ্ছে ঘনিষ্ঠ বন্ধুর আজ্ঞা পবিত্র বন্ধু মানে এমতি মানে যেমনি আপনার দেখবে আমার বাদামবাড়ি বসস্থান কি বড়মুন্ডা বসস্থানে এমনি হবে এমনি বহু লোক মানে জায়গা গপসপ করা কিন্তু সে আমার অসময়ে কৌশল কামরে আসবেনি তেমক পরিচিত বন্ধু বহুত মিলবে কিন্তু ঘনিষ্ঠ বন্ধু বহুত কম মিলবে
1: আজ্ঞা বহুত বহুত ধন্যবাদ আপনার সুন্দর মতামত পাই তো বন্ধু শুনুলে অবিনাশ ভাই কৌলে পরিচিত বন্ধু তো অনেক মিলব বাটরে ঘাটে গলা বেড়ে যে আমি বারম্বার দেখুছেন বন্ধুত্ব স্থাপন হচ্ছে আমি বসরে যাচ্ছে ট্রেনে যাচ্ছে অনেক বন্ধু স্থাপন হুয়ে বন্ধুত্ব তো সে অল্প দিন অল্প সময় হুয়েত সহযোগ করে পাঁচ সহযোগ অনেক সময় মিলিপারে কিন্তু ঘনিষ্ঠ বন্ধু সবুলে পাখে থাকে সে অতি আপনার থাকে সবুলে সবু সময় সে লোড়া হি পড়তে আহযোগ বি করতে পরবর্তী কলর কি অনেক দেখা কোণ কৌন আজ টপিক কে কোজন কোট কোজন দি
3: অশোক পণ্ডা মধু পাটনা কটক
1: অশোক বাবু কার্যক্রম স্বাগত করছি কোন কইবে টপিক সম্পর্কে অশোক ভাই কোন
3: বন্ধু নিঃস্বার্থ পর ঘনিষ্ঠ বন্ধুর আবশ্যকতা রইছি
1: আজ্ঞা
3: অনেক অনেক শ্রোতা মানে তো অনেক কথা কই সাইলেনি তেমন আগে ব্যাখ্যা করিয়া কু অধিকা তর্বিত তর্পণ করিয়া কু চাউনি মু এতি খালি পদে দিপদ কহুছি পরিচিত লোক তো অনেক রইবে
1: আজ্ঞা
3: কিন্তু নিঃস্বার্থপর ঘনিষ্ঠ বন্ধু যে নিজের সুখ দুঃখে সাহায্য করুবে নিজ নিঃস্বার্থপর থেবে সেই ভাবে বন্ধু পাইবা দুর্লভ আর যদি ভাগ্যের থব সেইভাবে বন্ধু মিলতি আর সেইভাবে বন্ধু মিললে আপনার ঠিক রইব
1: যা হোক আমার সাথে সামিল হয়েকি সুন্দর মতামত দিয়েছে আপনার বহু বহু ধন্যবাদ অশোক বাবু রয়েছে আজ্ঞা নমস্কার
3: ধন্যবাদ
1: আজ্ঞা তো বন্ধু শুনলে অশোক বাবু সেই কথা কৌলে অনেক বন্ধু মিলবে কিন্তু তা ভিতরে ঘনিষ্ঠ বন্ধুকে সবুলে সাইতে রাখা উচিত হব পরবর্তী কলর কি দেখা কোট কে কৌন জয়দেব ভাই
4: নমস্কার
1: রামদেব ভাই কার্যক্রম স্বাগত করছি কোন কবে ঘনিষ্ঠ বন্ধু না পরিচিত বন্ধু
4: উভয়
1: কুহ কেমন
4: দেখ এফএম মাধ্যমে

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেন বকাটে দিল সে দিল তক সুজাতা আছে আপনমানক সহিত সো চলিছি কিছি কথা কিছি কি দা হ্যাঁ সাথি শাশ্বত প্রেম কেবল দুইজন মনিষঙ্ক মধ্যে সীমিত নুহে শাশ্বত প্রেম কাহা সহিত বি হেই পারে যেমিতি কি মাতৃভূমি প্রতি থিবা প্রেম মধ্যে শাশ্বত প্রেমের এক অনন্য রূপ দেশ পাইঁ নিজ জীবনকু উৎসর্গ করিথিবা বীর শহীদ মানঙ্কর এহা এক জ্বলন্ত উদাহরণ সেমানঙ্কর দেশপ্রেম কেবল কথারে নুহে কার্যরে মধ্যে প্রকাশ পাইথায় মাতৃভূমি প্রতি সেমানঙ্কর ভালো পাইবা আজি মধ্যে আমাকু প্রেরণা দেইথায় জনে মার সন্তান প্রতি মধ্যে শাশ্বত প্রেম রহিথায় জনে মা নিজ সন্তানর সুখ পাই সমস্ত কষ্টকু হসি হসি সহি নেই থাকে তাঙ্কর স্নেহ ও ত্যাগর কোনসি তুলনা ন থাকে সাথে মার সেই ভালো পাইবা কেবে কমি যায় না সেই প্রেম জীবন সারা সন্তানকু আশীর্বাদ ও প্রেরণা দেই থাকে তেবে সাথী আগকু তো আমি এ বিষয়ে ঢের সারা কথা হব কিন্তু বর্তমান সময় হয়েছে গোটে সুন্দর গীতটা এনজয় করুথান্তু কানেক্টেড হয়ে রইথান্তু 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক সহিতা